কনেগরে আকাশবাণী শিলং কাকুবর বানপুলি দাই আলভরিন খারবনলং কিমাত কিবা কংসান জঙ্কুবর মেন্তাগাস্তেপ লামখমাত উমন্ত্রী রংবা কনরাদ কে সংমা ইয়াকি নংমি খমাত বা রংবা জঙ্কি বালংবা ফের ফের বানিয়াকন্দু ইয়া উমন্ত্রী কি কাম করবা রি ও অমিত শাহ হানিউ দিল্লি নাকাবন্তা কিজিং এ কিবা মিট নাকাজিং পিনকলা ইয়াকি কন্দন কা এফ সি আর এ কারি ইন্ডিয়া কনপনলং কাজিং এলং কি নং এলাম জঙ্কি শিলাম প্রসা একি ড্রগস কিবা হাব হাপো কা ব্রিক্স কাতা কা ব্রিক্স হেড অফ অ্যান্টি ড্রাগ এজেন্সিস মিটিং হা গুয়াহাটি আসাম নদু মন্তা কাসঙি বাট দু রং কা ব্রাজিল শাকা কোয়ার্টার ফাইনাল জঙ্কা ফিফা ওয়ার্ল্ড কাপ আর হাজার আট পুন রিও হাডিয়েন বা কালাশা পুন লিয়াম হা কা নওয়ে হা কাজিং খুন কবলা লং মিনে কা স্টেপ কি খু বর কিবাবনিয়া উমন্ত্রী রংবা কনরাদ কে সংমা উলা লামখমাত ইয়াকি নংমি খমাত বা রংবা জঙ্কি বালং বফের বফের বানলাইট সানিউ দিল্লি বানিয়াকন্দু ইয়া উমন্ত্রী কি কাম করবা রি ও অমিত শাহ বান কৃপাত ইয়াকা সরকার পদেং বান পিনবাইট ইয়াকিজিং এ কিবেলা মিট হা কাবা দে বা কাজিং পিনত্রী কাম ইয়াকা আইন কাবা পিনিয়া ইয়াকিজিং এরা পিসা কিবা ওয়ান না বা রি লানিকা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট এফ সি আর এ কা কনহুন কাবলা লেট ইয়াকন্দু ইয়া উমন্ত্রী কা কনথোপ ইয়াকি নংমি খমাত নাকা প্রেসবিটেরিয়ান চার্চ অফ ইন্ডিয়া কাবালাং ক্যাথলিক কা নর্থ ইস্ট ইন্ডিয়া ক্রিশ্চিয়ান কাউন্সিল বাট কা গারো বাপটিস্ট কনভেনশন কি নংমি খমাত কিলাপন সিংয়াও হালোর কাজিং শাখতা কিশলাম আই জিংহিকাই কুমকি স্কুল কি কলেজ বাট কি জাকা আই জিং সুমার কুমকি হসপিটাল বালাপনিয়ায় দা কি বালাং হাকা জল্লা না কাজিং পিনকাল্লা ইয়াকি কন্দন কা এফ সি আর এ হা কানি কাজিং এলং কতাই কা কনহুন কালা কর্পাত ইয়া উমন্ত্রী কি কাম করবা রি বান আই কাজিং কৃষান বা কিনি কি শিলাম আই জিং হিকাই বাট শিলাম লে ভাই কি বা দুঃখ কিনিয়াই বে ইয়া রন্তি বাট বান প্রখাত লাম না কাবন্তা কাজিং ভা কি পাত কা মেঘালয়া উমন্ত্রী রংবা কনরাদ কে সংমা উলা অং বা উমন্ত্রী সরকার পেং উলা সঙ্গাপ ইয়া কিজিং কৃপাত কানি কা কনহুন বাট উলা আই খুবলাই ইয়া উমন্ত্রী না কাবন্তা কাজিং শাসকোর জং উ ইয়া কিজিং উ জিং নাম জং কি উলা বন রাবরু বাকা সরকার মেঘালয় কয়াই বিতেং বান কিট খিয়া বান ইয়াদা ইয়াকা ভাগ আমিয়া চুকি ব্রিউ জঙ্কা বাট রু কিশলাম বফের বফের কানে কাজিং লাইট কিন্দু ইয়া উমন্ত্রী কি কাম কর বা রি কালাওয়ান জিয়া হাডিয়েন বালাদন কাজিং সঙ্গ খিয়া হাপডেং কি বালাং বফের বফের হালোর কাজিং শাক্তা কি জিঙেরা পিসা লংবা কা এফ সি আর এ না কাবন্তা কিশলাম জঙ্কি কি বাপে ইয়াকা পুলে পুথি কা কয় কা খিয়া বার কি কাম সাকরি ইয়াকা ইমলাং সাং কারি ইন্ডিয়া কনপনলং কাজিং এলং কি নং এলাম জং কি শিলাম ইয়ালে প্রসা ইকি ড্রগস কি বা হাব হাপো কা ব্রিক্স কাতা কা ব্রিক্স হেডস অফ অ্যান্টি ড্রাগ এজেন্সিস মিটিং হা গুয়াহাটি আসাম নদু মন্তা কাসঙি কানে কাজিং এলং কনসদাং নদু মন্তা কাসঙি কাতা কাহনরিও তারিক উনাইতুং আর হাজার আর পনরিও বার কনকুট লাসাই কাসঙি ইয়া কানে কাজিং এলং লাপনলং দাকা নাকটিক্স কন্ট্রোল ব্যুরো কাবা হাব হাপো কতনা কি কাম করবার রি কা ইন্ডিয়া দা কাজিং থমু বান লুম লং কি হে অফিসার বা কি নং এলাম জং কি তনাত ইয়াখুন প্রসা ইয়া উড্রাগস না কি রি কি বালং কি দুখত জং কা ব্রিক্স দা কাবা লুম লং কি কুমনি লাখমি লন্তি বা কান পুন খলাইন ইয়া কাজিং ত্রেলাং কি নি কি রি হা কাজিং এখন প্রসা ইয়া কাজিং খাই ড্রগস বা কাজিং দি করনি ইয়া ও কি জিং এ ফিলিউ জিং মত হাকানি কাজিং এ লাং কিন খাম ফাই খমাত হালোর কি বন্তা কি বকং সান কুম কাজিং ইয়ে খুন প্রসা একি ড্রাগস বা সুষ্ণা হাইকে ল্যাবরেটরি বা কাজিং পুন্দন কাম বাকলাই কি দাওয়াই কাজিং পুন খ্লাইন শু শু ইয়া কাজিং পুন তিপ লাং ইয়া কি খুবর সন্তিয়াত বা কাজিং এ ত্রাই লাং হা কাজিং লে খনরা নে তালাসি নালোর কি ওয়াইডি কি নং সিম বন্তা কি নেকরান রু হালোর কি ডিং পুন কিয়াং কি বাস দাং মি থমাই কন্থুপ ইয়া কা খাই ড্রাগস লিংবা কা ডার্ক নেট কিজিংনি কিজিংদি বপন করনি কি বলাং থমাই না কবি কা পোয়ার কবি পাত বা কাজিং পুন্দন কাম ইয়া কি কর ডিজিটাল বান খাংলাত বা ইয়াখুন প্রসা ইয়া কা খাই ড্রাগস লাখমি লিন্তি বা হাকা বাকুত

কেনেগেদে আকাশবিনী শিলং কখুবর বান পুলেশফি দায় ইনেবাদা লিংডো কিমাত বকং সানজং কখুবর উমেন্ট্রি রংবা দো নরেন্দ্র মোদী উলসদাং এগে জিংলেট বহিন রিউসি জং উ সে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া বাদ নিউজিল্যান্ড অনিয়ালাম কে ইন্ডিয়া এগে জিয়ালঙ্কা বখন্ডাই জং কে ইন্টার গভর্নমেন্টাল গ্রুপ অফ এক্সপার্টস অন কনজ্যুমার প্রোটেকশন ল অ্যান্ড পলিসি হা সুইজারল্যান্ড কি জিয়ালঙ্কা জন আরোগ্য সামিটি কি পেনখ্লান এগেজি শিম্বন্তা জং কি নং সং স্নং হা কি জাকা সুমার হা বারো কোয়ে কামিখালিয়া বাট কলে নিয়াম বে দেংখলাম কলাসদং হা জোয়াই দা কি জিংলে নিয়াম বা কিনতং হা রিংকাত কপুত কতেম তিনরাই কা খুবর কবনিয়া উমেন্ট্রি রংবা দো নরেন্দ্র মোদী উলসদং এগে জিংলে জিঙো বাহিন রিউসি জং উ ইয়কে ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড বান পিনখ্লান এগে জিঙেত্রেলং নাগ বিনতা বান কিনটেউ ইয়ক রয়ক পার হাপডেং কিনি কিরি হে ইন্দোনেশিয়া উন পিনলং এগে জিঙেক্রেন বা প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো বা লেট পেড্রু ইয়াক প্রাবনন টেম্পল কমপ্লেক্স হা অস্ট্রেলিয়া কি জিঙেক্রেন বা উমেন্ট্রি রংবা দো উ আন্থনি আলবনিস কিনলং হালোর কি কাম ইয়াদারি কই খাই পতেন কপুলে পুঠি টেকনোলজি বাট কে জিঙেদে হাপরেন কি ব্রিউ উমেন্ট্রি রংবা দো উন পিনকোড ইয়ক জিংলে জিঙো।